Tōpēn tōmē sāmbū rīn zēbē lōng tōmbā sēng chēbā shī shiāwā yūg sō sēw tēnā rūwā āyā tā ngā chō tōmā kēnā wā tēnā wā tōpēn tōmē sāmbū rīn zēbē lōng tōmbā sēng chēbā shī shiāwā tān jī lē tā shī shiāwā sēwā tēn tā bēchā kē nyōng mōng rē sāng kē wā tē mī mā rē lōng tōmbā sēng chēbā sēwā tē tē nā yō sē kē wā yā gōng nā yō chām lōg nā tā shiāw nā tā sāpū jīvā shakiyo sērvā tīrē āyā shī shāvā jīsō, jī shāvā jīn sērvā tī dānā yō sērvā tī tōrē tā tī bēchā kāshōng mārē yā tā tōng rāvā tā pā tōng wā yī chā shī shū mī tōmā tī pī tā mā nā yuē nā kāchā shēl mā chārvā tī shām nā yō sērvā mārē āyā tā pā tōng wā yī chā shī mē nā tā ngī kōng tā shā pā jīn ओ चोंगकु सारपान जिचेन शेगी सेना ते कायम जोखोरिदा रवा खोरिदे ओया चोंगकु सारपान जिचेन शेगी ओ चोंगकु कोंसेंटन छदो तापर शो सेना ते कायम जोपाते ता पातावा छाशिओ बामा ते तवि छ तेने छुजे मंडवे ता तुम इबे से पाते तांगे कोंते शिरो संबा तिनदा ता छुजे सुसु के तुन मंडवा ते ओने शाना यम सबोशी येला छुजे रिदि के तुनजे शिपचान जेल राजो मारे ता कुतर ngazu bhekhe ke kachi jorwa de bhekhe rangtang ke kacha ke chachi yobhe hongge ta ngazi gyayi ni bhekhe la jibhe kawsa bhekhe tang tamman tante zuhri tene ta gyarki ke tundi jima jizhin yung yulme de zuhri oya, de kachi wanchang bhekhe gyayi la jibhe kawsa bhekhe ki du gyayi la yung yulme de tang gyayi ke jorwa la yung takpa yinman de ta zuhri na tun de shi na ta nga zu gai ge rong rong rong rong ge dang ge ta qia qi de ta nan den che guo li de de ma qi na wo ma xian na ta kong de xia ba jin ta zu mi li gan zi xie ba de dong zu zi de gan zi ta tian zha su ta dong zu de de gan zi dan zhe de men ten ba zhong ming ge an du ge nian chen dang de na ba lan ji ge de jin da qi tong zi yin yong nam shi ni che de ge yo ya de ni pa yi de na kong ba shi wa de men ni ge tu se wo ta men ni ge se ba de shi sha se ba ge ge de sa cha de wo no yo de ge tu shi wa ta nam shi ni che zhuo zhe men ni ge tu la cha ba ba ge le se a men ni ge tu la ta ni de se ha sa ge ga xin bo da la la cha ba ba ge le se ge yi wo ka de ni bi jin la cha ba ba ge se nam de gu mo chi la cha ba ba ge le se ge yi wo ka me na nyo lo chuk shio di, kyo jin lam sang nyo de di shen ken di la gacha di lap shio, di ngo cha shio di kong pa shio la chalwaan pa pa, sa chalwaan pa pa kariyo la oya, di yon na nga chuk sa dana wala shing tu jayi ngo la chalwaan pa kari yo sen na ho, na di li la chalwaan pa pa, ngo la chalwaan pa pa di ta dan chuk dong man tong pa riyo wa dan chuk dong man tong pa di yin bai hong ge nga chuk yiki la teni li ka shen ken shio yin na ngo ni yi sen na ka la la zavzo mambu she kwa zavzo chik ma chi na chapsu ki natun bav kuri oya lu ja la zong kong da pa di da de chapsu ki natun de ne ni pa ka re sa shu ba yang shi ge shu ba yang shi yu ji ge zo chen shu ba yang shi ge ro de da wo shi ma
다 뛰다오다 나서 남긴 모용비 차트 당아지 유지르가 리카 셰파티 리카 아니 셰고아 지금 마이키 톰고아 아니 저시 이게라 라보제제 뜻 오야 딱 같은 셰